চোখ মায়ারে কইছো কঠে জনরে শঙ্কা শ্রোতা কে আর আজ দেউড়া কার্যক্রম রবিবার লাইকন আউনে তো হন ভনিকন বাটো করে বসা তুমি সব সারা জিল্লা ভিতর জিল্লা বাইরে দেশ ভিতর দেশ বাইরে যা যাই ঠাউর না জিয়ারিকন রবিবার শুনিকন বসিয়াছ তুমি সব সারা দেউতা জসা মঞ্চিকন নেপালী মাটাকে আওয়াজ রেডিও মাতৃভূমি 96.5 মেগাহার্জ কা ভাইর বাটি বসা আমরা সাথ্যা বিনোদ সঙ্গম হাই হিমাল পাহাড় তালা একই সাথে গুঞ্জনে হবাই মঞ্চ নে রেডিও বেহেরিকা সাথে পূর্ণ খড়কা হাতে মোগর্তি কান্ছা তর্ফ বাটি নমস্কার কঠাই না কাহ জানছ হিউন হুদে বর্ষা হুদাই কাহ জানছ পানীয় কইলে শুক হুছ কঠাই জিন্দগানী আব এসাই রৌকে স্বরূপ দুঃখ জিন্দগী কইলে শুক হল ভান্না আব এসাই দুঃখারী সবাই ছ মন বুঝাইকন বসন পড়ো কইলে কে দুঃখ কইলে কে দুঃখ কইলে হড় হঞ্চ হুদেন কইলে মন খুশি হুদেন এসাই দেউকে সবাই থোক ভয় বেলা কইলে কে পড়ো কইলে কে পড়ো এসাই আজ আয় আছো মাইতে দিন পছি এসাই বার মৌকা পড়েন দেউকে স্বরত বসাই টাড়া আছে কাম বুদ্ধ টাড়া হুন মায়া তোমার নজিক মায়া হুন খেয়ার হড়থী মায়া হুন বসাই টাড়া হুন এসাই শূন্য 9594 টেলিফোন বাটন আও রবিবার লিউলা দিউলা দেউড়া আজ নসুনায় পনি হুন্ছ দেউড়া দোরী আজ নখেলায় পনি হুন্ছ আজ অব তোমরা মাঝ রবিবার লিনে দিনে কাম নেও হামিলে 9594 টেলিফোন বাটন তুমি আয়া আয়েপছি কুড়া হারাউলা অব এসাই দিন জানা বার হুন দিন হটি বাই জান্ছ আবার নাই ঠাউন তুমি আমি সবাইলে রামে হর্ন পড়ো সবাইলে নিকে হর্ন পড়ো ভাই হো হাসো খেলো মায়া হারো সবাইকে রামে হরওলা লৌ তো শ্রোতা 9595 4 টেলিফোন বাটন রবিবার লাইকন মৈথি রবিবার লাইকন তুমি আউনে রাখ্যা কার্যক্রম রবিবার ঢোকা উগাড্ডা ছ দেউড়া গীত বাটি হই ক্যা